0: गिलास तुम कुफा भी
1: निसराई बंदे इंजे इंतिन्या तमसान निरुचा का सुबह वाबो का तान इंतिन्वे आ सतीन अंतानी नहीं नमु दामनु आ मतुगनो आ निरुचा का सुबह वाबो का त्यम ने बात्फिनरान दे जावा रात्सनिशा बात्फिनरान रात्सनिशा दे यू तुयरानी उजान यानिशा नमुला फुलकु लुए फेनना अन्यंता fenana any tsa le hoe famatotra amin'ny tany dia io zany a nantaniny io ray aman-dreny io aho hoe inona moa zany nandana toy tizy hoe za tia malosoa ny zavatra ny ainako sy ny azoko taty ambatofinandrana satria raha tsy nisy anao ambatofinandrana tsy nisy dia zao dia hoy izy ilay ray aman-dreny hoe ianao izy a mampatsiahy ah ny fitsirin'akondro fitsirin'akondro izy rehefa mandeha samy maka ny anjara masoandrony dia rehefa nodovety ny ranatsakaina dia miondrika ny voniny dia mijery ny tany poirina sy mitsinjo ny solofo mbola miakatra zay o izy ny fahitako anao ty dia teo a no nitsiry tato an-tsaiko le hoe manao valibabena manao valibabena dia io zany ny heveriko hoe herim-panahy manosika atrany an-trany fa tamin'izay fotoan'izay tsapako hoe valibabena kay ilay izy fa satria mbola za mbola tamin'ny valombe fotoana dia nomendiny fiarahamonina aingam-panahy dia mamerina dia nahazo nandrato fianarana teny amin'ny oniversité dia mamerina misedra n'ilay izy tany amin'ny sehatry ny fanaovana fitondrana ny teniny olona fitondrana ny teniny olona zany zay zany no zay ny heverako ny tenako a fa tsy olombavan'olona ny fiheverako ny tenako fa mpitondra teny
0: saotra tomboko lahy saotra tomboko vavy